এই ফান্ডাও বার খালং বার খাইয়াবা, এই ক্যাংসারি পিনসারি, এই চিংমাই খা।